0: kaimere ting tha chapta lu ai nthan shakha lam ko li shim nga tu ong da ngai the lu phran da chang ga ya ai ko sum shi sin ni tu ngam nga ai nthan shakha lam sat ko ya sat kri nai khu phran ya khat wa nga ai shi kam sha ni sta sin ni thoi khunya shi ni su gon cha la lu ai an the mung dan tup sum ru glo chpro tat ai de ko la ta khum ai chak ma sha ko mung kan ting na tu chpro phan tha na tham na cha na sin ni shi dang tu মশাখ্রং চাক মশা গ্লোস প্রদং রাই আমিও আপো কো মলিজা চানতুন না মুংকান টিং না চফান চেমি চান তুলুঙা আই কংমিয়ন রিপাও শিগা মুথাম নি স্প্রাদাত আই খিনল খংগা খুমঙ্গা নিং শিনিং চুতম তোবা তুয়াং মুংতান টিং থা মিং চফান থা মচিং তান আই কমপারুং রাই দামতুন থং নো কো খিংসিং ইন দা চাম চাশম চাতু খিনল খংগা খুমঙ্গা নিং থা কমপারুং রাই দামতুন থং নো খান গলো আই দামতুন শমু শমত কো মুনমলি খিমঙ্গা লং দাংতুন না খাপ তাওল কোন তাত তাই মনাম কো মরাই কদি শিমঙ্গা রিক্রু দাং তুলুঙ্গা আই তাই শরানা আতিয়ান স্টাস নি নথে খুনিয়া শিনি আমেরিকা মুংতান কংজো কমান তাম নি চুন আই আমেরিকা মুংতান সিমক্রো মকা আকিং আতিয়ান তাই শিনি চিমলি ইয়াং থা আমেরিকা মুংতান পিয়ামপং নি কো কমসাম কাম চুন আই কো খান না ইলাং মুংতান নি ফে নংদো নান না গসা তাই মু ফাংওয়া সাই আমেরিকা মুংতান কংজো কমান তাম নি চুন ইয়াং দাই লাং না শমু শমত কো ইলাং মুংতান নি খোয়া মোজি বাংলাই লকাপ খুলাই আই পগাকা সাংফোলি নি ফে সালকু কাপাই পিয়ানগুন ফে শুয়ং কো ইয়া নামতু রে nga ai শিকাম তা nga খুমনম নং নি দাই লাং না শিকা কো ওং মাই কোন না লজং শুবাই দানে রে মতু না লিনি মি সি জিনপি না গা তো মি শিন লা ওয়াই লক্সান শিকা পাই বং দান না
1: মি জি সান নং শিন লা থাই জে লা আমিউ শা নি কুনতুম খুলঙ্গাই জন মিখ্রম কুনন মুজুম লামলমন নানথা রাও জম শুকুত দনি মি সি জিনপি না গা তো মি শিন লা খিং লখং এ শিম সুম নিং শি তা শি লখং থা খম সুম ইয়া থা তুম খং মো মদু সি জিন পিন গন জো গ থং থা মো বং লি জ ফং থা গা শ গা এ শ লয় ম দুন শ প্রো আই খাম মো ম গাম ফ গা গা গন রু গন সা ফান শ ল ল না রে ইয়াং ইউ ইউ না খাম মো থং গো নি ফে শিং দু ম মে দা গা আই আন থিয়ে মু রা এ লাম গো ম দু খাম লা এ ল মো গা গ্লো শা আই ইউ ইউ না খাম মো থং গো নি গো রাও নো লো গা আই শং রে সৎলুয়া থা আতেন না না গু না তেন লমান থা পট গো না লাইমাত না মুয়ে লাম গ্রে ইয়াং আই তেশা নে আন থে নো মুরা আই নিয়ম আই শা খানা খেমো থুংগো নি মনান গন রাম সা এ টেকটন আই মজো গ্লোলু গ্লো শা শমু শমত লাম গো মদু আ পু ফুন লম্প লাম শা ইয়ান লজাং লাই গো টিম তেমং মং দান ফে আকিউ সং আপ ইয়া সে গা রে গা আই
2: 云南先生不爱什么拉空是不拉的正破嘎哭木宽木爱是不爱嘎哎云南先生不爱什么拉空是不拉的正破嘎哭木宽木爱是不爱嘎哎是个么蛋爱哭不说话么啥你看不着个明你爱过看上人爱你带浪那木宽木爱是不爱点他 জংপো আমিও জংপো বুমগা ফে মুখন সুগন তেনি না সুসুংই বিও আই নথয় ফে সুগন কুংতন আই মুখন নি লদা পাংদান না গা আই জমদা লাগা ইয়া সং নান ইয়ে নালু নাম খন গো মেমং দান না জংপো ইয়ুংই নংখ্রং নি জম মুখন আই গনরু গনসা আন নাও নি গু আই মুখন রে

আজু মুখু মাছু থাকো আদালো মুখু জমু আফুই শুলে কালা মুখু চিনচ আনে চুগা খালা

পাছিমাকে আত সামুখু খাসুলাও আগা সামুখু খাসুলাও লাথ পুসানে মৃগাছি খালাও মুখো সাজা থামে গোসে নেলাম কুনি লাভিও আকাশ।

না ছাবলা শুম কোপ তোমা হনে জিক তিমি গু আনে লাম খুচি মাবে ওচি পিটি মিমাছি কোনে ইজি খালা খাহাছি দিয়ে শুলে আনে চিম কুতুলনে ইগা মম আনা চিমনে দো চুমি সগা ক খসলাম যদি তাবিয় আখসলাম সুজি তাবিয় তুলনে ই আমতা খলনে কামি খালা তুলনে ই আমি খেলিও।

আজিবুদ আকালাম খুনে চুগা খালা কুছা দুপুবি পাত আকুছা সাজা গা পুবি পাত তোপ মুখু চিনগা জুই খালা

প্রীতিলা খুচো যাম খুচি মাকে আদোষানে মগাচি লুবি উনে গাসাম খুনে মগাচি শুবে চে খুম খু আছি নলায় ও নেলা খবি দিলা থ পিতি মিগ মুখুলা খুতি চে কুই।

আজিবুদি আকালাম খুনে চুগা খালা কুছা দুপুবি পাত আকুছা সাজা গা পুবি পাত তোপ মুখু ছিনো গাজি খালা

আজু মুখু মাছু ছি থাকো আদো সালো মুখু জমু আফুই শুলে কালা মুখু চিন আনে চুগা খালা আজিব কালা মুখু নে চুনে জাগা খালা ও দশা আলো চুমি নে মাফু মুখু গাছ তালাইল আনে গুফা চুমুখু মাছু ছি থাকো ইলে সমা দামু ছিবা খাকো আউ ছি পিতিমি মাছ কই খাকো ইলে তিনি মুখু বুঝু সাছু মুসু ও ছিফু মুখু তিখেনে আকো গাদি আতাউ নে আছি বুতি লালে কুছা যদি মুখু দুপ গাই বিপাত গপ মুখু দঙে বিপাত আউ পামু যাপছি মুখু কুদি জিবালে কুদি মুখু সাজা কাদি জিবালে না তো মুখু চিনগা খালাও আউছি উপামু যা খবে মুখু পিতি মি মাছি খুই খাকে লনি মুখু পুদা পুত কখেলিও আছি নিনে দোষ গালে উপামু যা দুপ জাগাই বিয়াল আলো পামুখু পুদা পুত কগানে দো তুমি চলে গা উপামু যা দো তুমুখু গা আতু কলু বিয়াল দোষানে মুয়া ফুই খালাও আনে ক আমুখু সাজা।

জুতাবে ও আছে বুতি হালে দশাম খুনে মুগা ফুজি খালানে গুফুম খুশুপি গানে আনে গুফুয়া তো সাজা যদি পি গানে ছিবতি লালে আদো সানে মুগাছি কাছে মুখুনে মে আই মোলে জোয়ানে লিলি মুখুবি মাহি উল দোষানে আমগা ফুজি খালা ছিব আলো মিখু তিলানে চুগা খালা ও আপা মুজা ফুচে মুকুতি চে চুলে নে কখা তালা চুলে পি আতিমি মাছি খুখা তিচে মুখু জু চিজি খালা ও ছিচে মুখু জু চিজি খালা ও দোষানে মুগা ফুজি খালে পিতি মুকুলা খুতি ছিলে লাথ পুসানে মুগাছি মুকুলিলি বিমাহি উনে আনে লামুখু খবি তিলকে বুলু মুখুছি দিনে কসগাকে আসুছি হমিল উঠা কইলে আনে গুফাচু মুখু মাচুছি থালে বুলু মুখু নে কগা সমাতাউনে আবসফু মুখু সাজাতি ফাজতি মুখু আসুজিলে তাউনে ছিব কালানে চুগা খালাও আবসফু মুখু সাজাতি ফাচুগাকে উপা মুজালালো মুখু চিন খাসুক আফুচি মুখু সাজা ফুবানে কগা খালাও চুলে মুখু বুলুতি চুলে কচুনে মু আশু তাবিউনে দলু মুখু ছিচুনে চ মুখু লু দবি চেতি ও বুলো মুখু ছিচু বুলু আবি চেতিউনে দশানে মুচি বিলাও উপা মুজা থু মুখু যে মুনু চুক পুছি নলায়ও

আতো শামুকু খাসুলাও আগা শামুকু খাসুলাও লাথো পুসানে মুগাছি খালাও পামু যাথা বুমুকু সাজাথা মেঘ সেনে লামুকু নীলাবে ও আকা চকু।